লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমাওত ওর দানিশ আলম শামিল হ্যাঁ। AN-32 বিমান আজ সুবহ জোরহাট মে আপনি নিয়মিত উড়ান পর থা। ল্যান্ডিং কে দৌরান বিমান এয়ারবেস পরিসর মে দুর্ঘটনাগ্রস্ত হুয়া ওর উসমে আগ লগ গই। রক্ষামন্ত্রী রাজনাথ সিং নে দুর্ঘটনা পর শোক ব্যক্ত কিয়া হ্যায়। উনহোনে কাহা হ্যায় কি জওয়ানো কে সাহস ওর রাষ্ট্র কে প্রতি উনকি সেবা কো সদৈব গর্ব ওর কৃতজ্ঞতা সে ইয়াদ কিয়া জায়েগা। লেফটেন্যান্ট জনরল ধীরজ সেঠ নয় থল সেনা প্রমুখ হোঙ্গে।